0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

ফাহে মিয়াদু থিয়াবা মিহুং কুরে এব্বায়াকাং আনেব্বায়াকু মাম ফাহায় কুরুমে বিয়েস নুয়াথা গেল্লুমে দিনুম বিয়েস মিলকু বেগেন্নে নুয়েতে আদি আনিয়া বিরবি মিহুন্না তিমান রসকলাঙ্গে ওয়াহাই কুরব্বা হুসিমে থিয়াবা মিহুন দোগুকং উলুনু নারকায়গে আজাবগে রাহা থিয়াবা মিহুন লিবগা নাশে।

আল্লাহ এব্বেস রাহমাতেন হুলু বাবা নামা ফাহে এ রাহমেন হিফাহাট্টান মি হেকুনওয়ে আদি একলাঙ্গে খামেন হিফাহাট্টাবা নামা একং একলাঙ্গে ফাহ উইলান মি হেকুনওয়ে একলাঙ্গি আজিজ ওয়ন্ত হাকিম ওয়ন্ত রসকলাঙ্গে।

জান্নাত দেব্বি নিয়াং হান্দবা খুরাস আল্লাহ মেনুই থাকেতি হাত দেওয়া উডাই বিমন থেবা মিহুনা রিজকু দেব্বা খালাকুয়ে হিয়ে একলাঙ্গে মেনুই ইলাহকু নুয়ে ফাহে থেবা মিহুং ইমাং কামু একিবাবে গন্ননি খুমফা দেখুম হিয়ে।

0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম ওয়াডা মেকে দাক কাফুং আতা
2: মুন্না তি হে বরক হ ওয়েন্না হিং কমেন নে আফন তি কাং কোলান না
1: তি কো দং হাউ দা হাই রাঙ্গাল লায়ে তি হে মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না ওয়ারা উপাওয়ে